0: 2024 জুলাইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ঝরা রাজপথে বুলেটের আঘাতে থমকে গিয়েছিল অনেক স্বপ্ন। রামপুরায় পুলিশের গুলিতে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাকি বিল্লা আজও শরীরে বয়ে বেড়াচ্ছেন সেই বিভীষিকাময় স্মৃতির ক্ষতচিহ্ন। স্বৈরাচারের পতন এবং 2026-এর নতুন বাংলাদেশে দাঁড়িয়ে বাকি বিল্লার সেই ত্যাগের গল্প নিয়ে শুনুন একটি বিশেষ প্রতিবেদন।
1: 2024-এ রক্তঝরা জুলাই, রামপুরার উত্তাল রাজপথে নেমেছিল একদল স্বপ্নবাজ তরুণ। স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দেওয়া সেই ভিড়েই থমকে গিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাকি বিল্লার জীবন। সেদিন কি ঘটেছিল তার সাথে বলছিলেন পুলিশের গুলিতে আহত বাকি বিল্লা।
2: আনুমানিক 11টা ওই সময় আমার চোখে দেখা 4 জন মারা যায় এবং 10-12 জন আহত হয়। এটা দেখে আমাদের ক্ষোভ আরো বেড়ে যায় যে আমরা এর জন্য সারাটা দিন রাস্তা অবরোধ করে রাখি। যখন একটা পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যার পরে আমাদের উপরে আবার পুলিশের হামলা হয়। বিজিবি সামনে চলে আসে এবং বিজিবি তখন রাইফেল দিয়ে গুলি চালায়। আর তখন আমি পাখির মতো প্রাণগুলো ঝরে যেতে দেখি। আমার কাছে সবচেয়ে নির্মম যে একটা ঘটনার আমি দেখি, একটা পথ শিশু ওই ছেলেটার এখান দিয়ে একটা গুলি লাগে, এই হাতটা ছিঁড়ে প্রায় 5-7 ফিট দূরে চলে যায়। ছেলেটা রাস্তায় ছটফট করতে করতে মারা যায় এবং সেই সাথে ওই সময় কারো বুকে, কারো কোমরে, কারো হচ্ছে যে মাথায় গুলি লেগে মারা যায়। আর আমরা সামনের দিকে যাচ্ছি আর ওই সময় আমার পাশে যে ছেলেটা ছিল তার চোখের নিচ দিয়ে গুলিটা ঢুকে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে যায়। তখন আমার হাতে আমি গুলিবিদ্ধ, আমি ছেলেটাকে হচ্ছে পড়ে যেতে দেখি, কিন্তু ওই অবস্থাতেই মারা গেল। আমি ওর লাশটা নিয়ে ওই অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে রওনা হলাম। ওই সময় হচ্ছে যে আমার পেছন দিক দিয়ে হচ্ছে যে আরেকটা গুলি করা হয়, আমি মাটিতে পড়ে যাই।
1: পঞ্জিকার পাতা উল্টে ক্যালেন্ডারে আজ 2026, স্বৈরাচারের পতন ঘটেছে, জন্ম নিয়েছে এক নতুন বাংলাদেশ। কিন্তু বাকি বিল্লার শরীরে আজ রয়ে গেছে সেই স্বৈরাচারী বুলেটের চিহ্ন। সেই ক্ষত কেবল এক বেদনার ইতিহাস নয়, তা এক শৃঙ্খল মুক্তির জীবন্ত সনদ।
2: একটা সময় হচ্ছে যে আমাকে ঢাকা মেডিকেল থেকে অপারেশনের একটা ডেট দেয়, আমরা হচ্ছে 7 দিন পরে আবার ঢাকা মেডিকেলে যাই। তখন তারা বলে যে ঢাকা মেডিকেলে আমার চিকিৎসা হবে না, তারপর আমরা সেখান থেকে চলে আসি। এরপরে আমার অপারেশনটা অতি গোপনীয়তার সাথে ডাক্তার আমানতুল্লাহ আমান স্যার, উনি এটা অতি গোপনীয়তার সাথে অপারেশনটা করেন।
1: বাকি বিল্লাদের শরীরের প্রতিটি ক্ষত চিহ্ন আজ নতুন ভোরের এক একটি আলোক বর্তিকা। যাদের রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশ, সেই বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে দেশের ইতিহাস। রাসেল আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও

0: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি। গতরাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। তিনি গতকাল রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। তিনি গতকাল কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন। রেলপথ প্রতিমন্ত্রী জানান, নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে ও টিকিটের চাপও কিছুটা হ্রাস পাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নতুন গঠিত আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন ওয়াইকো এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতেই চীনের সাংহাই ভিত্তিক এই সংস্থার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মাসের 16 তারিখ সাংহাইয়ে 29টি দেশের প্রতিনিধিদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়াইকো প্রতিষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালা মেনে চলবে ওয়াইকো। বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য চালু থাকা মার্কিন ভিসা ব্যয়ন কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের পরিমাণ $15,000 থেকে বাড়িয়ে $20,000 করা হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক খসড়া বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রায় এক বছরের পর্যালোচনা কর্মসূচিটি ভিসার শর্ত প্রতিপালন নিশ্চিত করতে কার্যকর প্রমাণিত হয়েছে, ফলে এটি স্থায়ীভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং সেদিন থেকেই নতুন নীতিমালা কার্যকর হবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। পেরুর দক্ষিণ অঞ্চলে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 13 জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানায়, গতকাল বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি বিখ্যাত নাজগা লাইন্স প্রত্নতত্ত্ব এলাকার উপর দিয়ে উঠছিল এবং এ সময় এটিতে 2 পাইলট ও 11 যাত্রী ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি এবং নিহতের পরিচয়ও প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, বিমানটি ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হওয়ার কারণে কেউ জীবিত নেই। উদ্ধারকারী দল শেষ খবর পাওয়া পর্যন্ত 4 মৃতদেহ উদ্ধার করেছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে যে কোনো মার্কিন সামরিক হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে আরাকচি বলেন, তেহরান যে কোনো ধরনের হামলার সমুচিত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনার অনুমতি না দিতে সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করেছে তেহরান। খেলার খবর ক্রিকেট। ডারবানের 3-ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে 65 রানে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। গতকাল প্রথমে ব্যাট করে 49.3 ওভার ব্যাট করে 256 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে 40 ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ নারী ইমার্জিং দল 191 রান করে, ফলে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:28 এবং সূর্য অস্ত যাবে 6:41। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনরুদ্ধ যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের 25টির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিন দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গট। সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী। চক্রান্ত না করে সকলকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই, বিশ্ব মাতৃদুগ্ধ শব্দের উদ্বোধন অনুষ্ঠানে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। এবং ডারবানে অনুষ্ঠিত 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে 65 রানে হারল বাংলাদেশ।
3: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
4: সবার সাথে 90.4।